শ্রোতা বন্ধু, গ্রীষ্ম ঋতুরে বর্তমান খরার প্রকোপ বড়া সহ অংশুঘাতর আশঙ্কা মধ্যে বড় বড় চালছে। অংশুঘাতর রক্ষা পাইবাকু হলে আমাকে সতর্কতা অবলম্বন করা পড়ব এবং সেইপা কতটি কথা প্রতি আমাকে ধ্যান দেওয়া পড়ব। প্রথম কথাটি হল দিন এগারটার তিনটা মধ্যে টাণ খরার বাহারকু বাহারন্তু নাহি। টাণ খরার যদি নিহাতি ভাবে বাহারকু যাওয়া পড়ছে তাহলে মুন্ডকু ওদা গামুছারে ঘোড়ান্তু, ছতা চপল তথা কলা চশমা ব্যবহার করন্তু।

ঠানু তার গোলা বেলোর ঘোড়কো, মোহকি গোলারে বাট ঘাট ঠানু তার গোলা বেলোর ঘোড়কো, নুহে বাজে মোর নাকে টিকে রোচে সেন তার কুমোর মোহকো, নুহে বাজে মোর নাকে টিকে রোচে সেন তার কুমোর মোহকো, পয়রি সব দিয়া দে গোলে হো হো হো।

শ্রোতা মানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। বর্তমান শুনন্তু কেতোটি সুগম সঙ্গীত কার্যক্রমের প্রথম গীতটি শুনন্তু শিল্পী সুদেশ নাদে, গীত রচনা ঋষিকেশ পণ্ডা।

0: আর মানি যাইছো আর সেটা তো চালবাও খালি যে মানে এটা তো মানে আমার এই পরম্পরাটা গোটে সুন্দর হিসাবে ডিজাইন করা হয়েছে আজ্ঞা আজকাল সিনে বজারে মিলুছে আগ কানা লা জঙ্গল থেকে সব মিলুলা আর এটা দরব মানে যে খরা মাসিয়া ফলমূল যে মিলুলা তাকে হ্যাঁ সে সুলা বনাই রাখুলে নাকি আগ আর সেটা সেটাকে ইয়ে করি খাওয়া চার মহুল নু আরম্ভ করি আমার কেন্দু কুসুম তরভুজ এন্তা জিনিস মানে হোলা আজকাল বাহরি নূ নূ ফল ফুল আসিক বজারে সব ভেরাইটি ভেরাইটি জিনিস মিলুছে আজ্ঞা আজ্ঞা বলে কাকা কে ডেডিকেট করম আজ্ঞা গীত
1: প্রধান কথা আমি তো বড় শ্রোতা পরিবার হ আমার শ্রোতা পরিবার ভিতরে অছন চৈতন্য পটেল আজ্ঞা টিকে টিকে ভাল হলে ন চলাবুলা টিকে করলে ন বলি করি মুই খবর পাইলি
0: আজ্ঞা আজ্ঞা
1: আউ তার সঙ্গে আমার সুবল সাহু নারায়ণ মেহের জয়গোপাল বেহেরা লোকনাথ সাহু সুদাম সাহু আমার পুষ্পাঞ্জলি খমারি প্রশান্ত খমারি লিঙ্গরাজ মেহের সত্যভামা মেহের লক্ষ্মীরঞ্জন মেন্ডেলি ফ্যামিলি কোর্ট বরগড়র নাগু পাত্র করমসানী সাহু লক্ষ্মীনারায়ণ বাগ তো ইয়াজনি লাগিছিলা তাকরটা কনফারেন্স রে কথা হলে আমার ইয়ে স্বর্ণপ্রভা সঙ্গে
0: আজ্ঞা আজ্ঞা
1: চিত্রসেন সরবর স্বর্ণপ্রভা কর উপেন্দ্র সুনা পঞ্চানন পঞ্চবিহার দেবারাম মেহের মুরলী মেহের দেবরাজ মেহের যশবন্ত পাই মুরলী প্রসাদ কর পুষ্পাঞ্জলি মেহের হরেশ পড়ুয়া আমার গোটে নয় শ্রোতা যে আজ্ঞা ইয়াচিনি জুড়ি হইছন আর তাকর রেডিও না থাকে মুই সম্বলপুর নু রেডিও ঘিনি আনিকি দেলি সেটা হোছন আমার মোর অ্যাসিস্ট্যান্ট বি ছিলে সেটা কৃষ্ণচন্দ্র আচার্য
0: আজির দিনে বাছিছন মা সন্তোষী মাঙ্কর উপরে আমি তো আরতি উতারু রে তো সেই গীতটা শুনমা ধন্যবাদ আগে আমাকে ফোন করেছিল নমস্কার
1: জয় সীতারাম আজ্ঞা
0: নিশ্চয় নিশ্চয় আজ্ঞা এটা তো লটেরিয়া যার ভাগ্যে ফিটলা কথা আমার আগে আর ঠিক আছে আজ্ঞা রইলি নমস্কার নমস্কার আজ্ঞা আপনার পছন্দর গীতটা শুনুন।

0: हेलो
1: हेलो हेलो आज्ञा नमस्कार।
0: मिश्रा आज्ञा जोहार गुड मॉर्निंग।
1: गुड मॉर्निंग सुबल भाई, केन्ता अछन?
0: मुई बढ़िया जा मिश्रा आज्ञा, आपन केन्ता अछन?
1: मुई भी बहुत बढ़िया आज्ञा। आपन को साथ कथा लागि देले आउ टिके फ्रेश हो गेलि पूरा।
0: आज्ञा आपन को आमे माने कथा लागि देले आमको मानको भी बहुत बढ़िया लागसे, आपन मानको भी सुर भल लागबा आज्ञा।
1: নিহাতে নিহাতে আজ্ঞা, মানে আপনার মানুষ সাথে কথা লাগি দেলে নাকি মাইন্ড ফ্রেস হয়ে আসি, পুরা দিল খুশ হয়ে আসি বলুন তো। বাকি এতকি বলে পরিচয় নয় তো আমার
0: সুযোগ তো দেমা মিত্রা আজ্ঞা। আমি সুবল কুমার সাহু কোদিনি গ্রাম পোস্ট পন্দি বাজার বিজয়পুর জেলা বরগন্ন।
1: আর সুবল কেনা অছন কোন?
0: বড়িয়া তো আছে আজ্ঞা।
1: আর আমার চৈতন্য ভাই কেনা হাল চাল?
0: সাবিত্রী উমা বাচ্চারে তো আমার সব ভৌণী মানকে তো আমি আজ অভিনন্দন শুভেচ্ছা জানামা।
1: আজ্ঞা আজ্ঞা নিহাতি ভাবে। আউ সাবিত্রীর দিনটা আসিছে বলে নিহাতি আমার যেতকি কার্যক্রম শুনুছন, তাঙ্গে সাঙ্গে আমার সাঙ্গে যেতকি জুড়ি হয়েছেন, যেতকি মা ভুনি আমার বহন মানে সমস্তঙ্কু, যেন যেন মানে সাবিত্রী উপাস করেছেন সমস্তঙ্কু আমি শুভেচ্ছা জানামা। আর চৈতন্য ভাই কেনতা অছন? সে বাদে
0: চৈতন্য ভাই এবে টিকে সুস্থ আছে আজ্ঞা, ঘরে আছে সুস্থ আছে, এক্সারসাইজ ভি করুছে।
1: আচ্ছা বলে টিকে টিকে ইমপ্রুভমেন্ট হলা ননে কেনতি পার?
0: ও ইমপ্রুভ করুছে আজ্ঞা।
1: বহুত বঢ়িয়া আজ্ঞা, মানে খুশির জিনিস হয় আমার চৈতন্য ভাই তাঙ্গর দিহি এন্তা জলদি ঠিক হয়ে যাও সেটা নিহাতি ভাবে চাহমা। তো আজ কেন গীত শুনমা কোন?
0: আজ গীত তো শুনমা আজ্ঞা, যেহেতু সাবিত্রী উমা বাসে আৰু আমার ইতারা গুরু জয় সীতারাম আজ্ঞা বঢ়িয়া গীত দিয়ে দিলে
1: আজ্ঞা। আজ্ঞা
0: আমার স্বর্ণপ্রভা আর লক্ষ্মীনারায়ণ সে ভাই ভল গীত দিয়ে দিলে বেলে আজ গীতটি দিয়ে দেমা আমার তুলে মুজে ভুলাই আজ সেরা বালি যে গীতটা আছে আজ্ঞা।
1: আচ্ছা আজ্ঞা শুনমা, ঠিক আছে, মানে সেরাওয়ালির গীতটা শুনমা।
0: আউ
1: কেন্দা কেন্দা আপনার আয়োজন কেন্দা চালিছে কোন সাবিত্রীর লাগি?
0: সাবিত্রীর লাগি আয়োজন তো চালিছে আজ্ঞা, আমার গাঁরে এন্তা দল দল আমি জায়গা জায়গায় সব পালন করা হবা, জায়গা জায়গায় সব সেটা আমার মা ভনী মানে করুছেন, তারপর পূজা অর্চনা লাগি প্রস্তুতি চালিছে।
1: নেই মানে পূজা পূজা হেকরি পড়া পড়া সারি করি ইয়ে করি
0: পড়া পড়া হেকরি সেটা।
1: আউ যে গিনা বিকা কেন্দা কেন্দা করিছ? ও
0: গিনা বিকা তো চালি যায় না, আউ জেন্দা টিকে বি খলিয়া ডুনি আছে সেটা বি গিনা কুড়ি টিকে চালি যায় আগে।
1: নে বেলে আমার ঘরর লাগি কা কানা জুগার করিছন?
0: ও ঘরর লাগি সব জুগার হই যায় আগে, জেন্দা তামনে কোসন তাকর নিয়মটা।
1: বেলে মা ফল মূল সব গিনি আনলে?
0: ও ইয়া ফল মূল সব তো গিনি গিনি আনবারে পড়ো আগে, যেতকি লাগছি সব প্রকার ফল মূলটা।
1: নাই মানে আপনার পাখে বাজার বুজরি আছে কি কেন?
0: হ্যাঁ আমার পাখে আমি মার্কেটিং মানে আমার পোড়া ছক আছে আজ্ঞা, আমার বিজয়পুর আছে আমার ব্লক হেডকোয়ার্টার।
1: আচ্ছা
0: ডেলি মার্কেট আর দোকান মানে ফল দোকান মানে বি আনছো আজ্ঞা?
1: ওহো মানে ডেলি মার্কেট বি অ্যাভেলেবল রহুছে সব ফল দোকান?
0: হ্যাঁ অ্যাভেলেবল রহুছে আজ্ঞা।
1: আগো টিকে টিকে অসুবিধা হতুলে, আজকালি তো সব আড়ে সব
0: মিলে। হ্যাঁ এবে টিকে বলে সুবিধা হলা না আজ্ঞা, আমার বিজয়পুরে বহুত সামান মানে মিলুছে।
1: নাই আজকালি আজ্ঞা যে গমনাগমনটা যেতকি সুগম হয়ে গলান নাকা, ঘর সবুড়ে গাড়ি মটর চাললা, রাস্তাঘাট বঢ়িয়া হয়ে গলা, জানা আনা সুবিধা হয়ে গলা, লোকঙ্কর ভিতরে সম্পর্কটা বড়ি গলা, ইথির লাগি জিনিসপত্র বি সবুড়ে বড়িয়া করে মিলুছে আজ্ঞা।
0: হ্যাঁ সব সুবিধা হয়ে গলা আজ্ঞা।
1: বলে আজ দিনের গীত কাকাকে ডেডিকেট করমা আজ্ঞা কোন?
0: আজ গীত তো ডেডিকেট করমা, আজ যেহেতু পবিত্র সাবিত্রী অমাবাসী আর সবু আমার যে মা ভৌণী মাঙ্ক আছেন আমার আকাশবাণী সম্বলপুর পরিবার সব শ্রোতা মা ভৌণী মানুষ সবু এটা ডেডিকেট আর তার সঙ্গে আমার শ্রোতা মানক না বি কয়মা আজ্ঞা
1: আজ্ঞা,
0: আর আপনার বি স্পেশাল ডেডিকেট
1: আজ্ঞা আজ্ঞা,
0: আর ওনা মানে তো শ্রোতা মানক বি কয়মা আজ্ঞা, কয়লে তো মজা নি লাগে জানছো না আজ্ঞা।
1: আজ্ঞা
0: শ্রোতা মানে এলি হরেশ কুমার পড়ুয়া, যশবন্ত পায়ক, করমচানী সাউ, চৈতন্য পটেল, চিত্রসেন সবর, নাগু পাত্র, লক্ষ্মীনারায়ণ বাঘ, রবীন্দ্রনাথ মিহির, সেবারাম মিহির, মুরলী মিহির, শঙ্কর মিহির, দেবরাজ মিহির, আমার হেলে লোকনাথ সাউ, লোকনাথ প্রধান, ভক্তচরণ ভাই, রায়কান্ত ভাই, উপেন্দ্র সোনা, পঞ্চানন পঞ্জিয়ার দাদা, আমার লিঙ্গরাজ মিহির, সত্যমা মিহির, আউ আমার কুমারীর জগোপাল বেহেরা, প্রশান্ত কুমারী, আউ যে পুষ্পাঞ্জলি কুমারী, তারপরে আমার ভৌণী মানে যেমন স্বর্ণ প্রভাকর, দীক্ষা অপার, চুঙ্কি কুসুম, গীতাঞ্জলি সাউ, সস্মিতা রথ,
1: নমস্কার
0: নমস্কার।

ইয়াজনের গীতটা শুনুন, কথাচিত্র শঙ্খা সিন্দুর। গীতটায় গাইছেন অনুরাধা পড়ুয়াল, লেখিছেন আর সঙ্গীতটা সাজিয়েছেন অক্ষয় মহান্তি।

বলি কেতে মুই ডাকুছে নাই শুনুছু গুহারি মা, মা বলি কেতে মুই ডাকুছে নাই শুনুছু গুহারি, তোর বিনে মাগো কি।

তোর পূজা ধজা কিছু নাই জানে গো মুই তো মুরুখ পিলামা, তোর পূজা ধজা কিছু নাই জানি গো মুই তো মুরুখ পিলা, হাত জুড়ি মাগো ডাকুয়ছে তোতে।

1920 লন্ডন সিনেমার এই গীতকে গাইছেন কে কে আর অন্তরা মিত্রা। গীত লিখেছেন প্রশান্ত ইনগোলে, সঙ্গীতটি সাজিয়েছেন কৌশিক আকাশ জে এ এম।

সুর সিনেমার এই গীতকে গাইছেন লাকি আলী আর সুনিধি চৌহান। গীত লিখেছেন নিদা ফাজিল। সঙ্গীতটি সাজিয়েছেন এম এম কিরওয়ানী।

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমটি নিশ্চিত ভাবে ভালো লাগিব বলে আশা করছু। আজ তো সময় হয়ে যাই, কার্যক্রমকে এইটি রাখুছু।

0: हेलो
1: हेलो
0: हेलो आज्ञा नमस्कार आपन को स्वागत करू छु आजर नमस्कार लक्ष्मीनारायण बाबू केंदा छन एकदम बढ़िया आज्ञा मु भी बहुत बढ़िया आपन माने बढ़िया तो हमें भी बढ़िया तो आपन का परिचय पूरा दे दोन हाँ तो आज केंदा केंदा छन काना केन गीत सुनमा कोन আচ্ছা নানিং কর সঙ্গে কেন গীতটা কোন তো আচ্ছা ঠিক আছে আজ্ঞা লগামা তাঙ্কর সঙ্গে কথা হামা আজ্ঞা দোন তাঙ্কর সঙ্গে ব্যক্তিক সহিত কথা হইছন্তি সে আপনক কলটিকে হোল্ড রে রাখিছন্তি হ্যালো নমস্কার আজ্ঞা সোনপ্রভা ভী আপনার মানে লক্ষ্মীনারায়ণ বাবু তো সে আমি হোল্ডে রকি দিয়ে আপনার লগে দিয়ে আজ্ঞা কথা লগে দৌছন নিহতি ভাবে যেত লক্ষ্মীনারায়ণ বাবু কহিলেন যে আমার নানি গোটে কথা লাগবে বলে মু জানি সারিলি ন আপনি হি হইতিবে বলিকি কাহিঁ যে আউথরে বি সেন্দা কথা হইতিল আপরে এড়ে বড় মহৎ উদ্দেশ্যটি আপন রকিছন যে আমার সাবিত্রী অমাবাস্যার যেত ব্রতধারী আমার মা ভী অছন সমস্ত শুভেচ্ছা জনাবার লাগে তো কার্যক্রম মাধ্যমে আমার সব শ্রোতা মানুষ আমি সাবিত্রী অমাবাস্যার অনেক অনেক শুভেচ্ছা জনামা আপন আপনার কেন গীত ডেডিকেট করবার লাগে চাহুছন
1: কণ্ঠে গীতটা গাইছেন আর সে গীতটা

0: हेलो
1: हेलो आज्ञा नमस्कार।
0: मिश्रा यहाँ जोहार। गुड मॉर्निंग।
1: गुड मॉर्निंग सुबल भाई, केनता अछन?
0: मुई बढ़िया जा मिश्रा यहाँ, आपन केनता अछन?
1: मुई भी बहुत बढ़िया आज्ञा, आपन को सा कथा लागि देले आउ टिके फ्रेश हो गेलि पूरा।
0: आज्ञा आपन को आमे माने कथा लागि देले हमको मन को भी बहुत बढ़िया लागसे, आपन मन को भी सुर भल लागबा आज्ञा।
1: নিহাতে নিহাতে আজ্ঞা, মানে আপনার সঙ্গে কথা লাগি দেলে নাকি মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে, পুরা দিল খুশ হয়ে যাচ্ছে বলুন তো। বাকি এতকি বেলা পরিচয় নহে দু আমার
0: সুখ হয়ে যাচ্ছে। আমি সুবল কুমার সাহু কোদিনি গ্রাম পোস্ট বন্দি বাজার বিজয়পুর জেলা বরগন।
1: আর সুবল বাবু কেনা আছেন? কোন
0: বড়িয়া তো আছে আজ্ঞা।
1: আর আমার চৈতন্য ভাইয়ের কেনা হাল চাল?
0: সাবিত্রী উমা বাচ্চারে তো আমার সব ভৌণী মানুষ তো আমি আজ অভিনন্দন শুভেচ্ছা জানামা।
1: আজ্ঞা আজ্ঞা, নিহাতি ভাবে। আউ সাবিত্রীর দিনটা আসিছে বলে নিহাতি আমার যেতকি কার্যক্রম শুনুছন, তাঙ্গে সাঙ্গে আমার সাঙ্গে যেতকি জুড়ি হয়েছন, যেতকি মা ভুনে আমার বহন।

0: हेलो हेलो हेलो आज्ञा नमस्कार
1: नमस्कार
0: आज्ञा के कहते के कहते आप स्वागत करम के एकदम बढ़िया आज्ञा के चली खरा तुरा के आज केन गीत सुनमा कोन कार्यक्रम रो शेष कलर हिसाब रे आपण फोन करि छन आगे
1: सायत्री बरा जा केन गीत दे से गीत दे
0: आज जेन गीत कहबे आगे से गीत दमा कोन केन गीत को केनदा सुनबे जे आमे गुटे काम करमा सत्यम शिवम सुंदरम रो यशोमती मैया से सुनमा गा आगे
1: ओडा दे दे
0: ठीक हो जाएगा से गीतटा सुनमा
1: सायत्री बरा चली जे
0: आगे आगे जे आपण को सायत्री ओछन के नी
1: ओछन जे
0: आ बोला साडी सुडा
1: একুশ রকমের ফল আনব ঠিক করি করি হেতু যেনটা মিলব আমার ইন পুরি আনব খেতু চোনা বেড়া গছে ডুঙ্গের আনব গুড়ের গছ ওয়াম পাকেল তলে আনব পাকেল আনব নোয়া মুড়া আর জাম বাড়ির বুড়ো গছে শুকলাটা বিরা ঝাড় বেড়ে ন চাষ সব ফলমূল নেই আনলে নেই তো তুমি পার উহে বেড়া খেতু কেন্দু আনব খজুর খলিয়া মানু মাজা লেমো বেল তুলি আনিথব ঠুমো মুড়া দুলি তল আনব কোদেল কুসুম সপুরি সব বাছি ঠিক জানু যাহা নেই মিলবা হাটকে যাই আনি পকাব ঘিনি সিও তরবুজ অঙ্গুর আনব মনে করি বিরা বিরা তোমার লাগি দেখো উপাসে রহুযায় ছাড়ি করি মু চোরা বহেরা নুহেগা সবু তো শুনিযা যাহা কহেলুগা মতে সবু আনে দেমি চিন্তা নে কর পাশের লাটা ভিতরতে এটা কহবু সবু আনে দেমি যাহা বি করুছু মন কহেবু যদি তুলি আনে দেমি আকাশ উপরু জন কহ তো রানী রে হেলে কহ তো রানী রে জানিছু বলে কাঁথির এতে খোঁজা দিন করে লাগি যে সবুদিন লাগি আজ সাবিত্রী পূজা দিন করে লাগি যে সবুদিন লাগি আজ সাবিত্রী পূজা
0: বহুত বঢ়িয়া আজ্ঞা নিশ্চিত ভাবে সাবিত্রী মানকর মনর কথা সত্যবান মানকর বি মনর কথা কহিদেলে কবিতা মাধ্যম দি আজ্ঞা আজ্ঞা ঠিক আছে বহুত বহুত ধন্যবাদ আউ যেহেতু সময় হয়েগলান পদেতে বহুত বার্তাটে বি দেলে আউ গীতটে বি পছন্দ করিছন তো সে গীতটা শুনমা আমাকে ফোন করেছিল বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা নমস্কার
1: নমস্কার
0: নমস্কার আজ্ঞা

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, যুববাণীর সঙ্গীতময় কার্যক্রম স্বরলিপিকু আপনার স্বাগত জনাওছি। উপস্থাপনায় মু আপনার যুবসাথী সরিতা। শ্রোতা বন্ধু, আজ আমি কথা হবা এমিতি এক বিষয়ের যা দেখি হব না কিন্তু অনুভব করি হব, যা মানুষকে মানুষ পরি গড়ি তোলিব। সেই শব্দটি হেউছি মানবিকতা। আজির দুনিয়া খুব দ্রুত গতির আগকু বড়ুচি নুহে কি? এটি সমস্তে ব্যস্ত, সমস্ত হাতরে গোটি গোটি স্মার্টফোন রয়েছে। সোশিয়াল মিডিয়ারে আমি হাজার হাজার লোক সহ কথাবার্তা হোছু, কিন্তু নিজ ঘর লোক সহ কথা হওয়ার আমাখানে সময় না। নিজ উপরে বিপদ পড়লে মানুষ কহে, হে ভগবান, মতে এত কষ্ট কী দৌছ? কিন্তু অন্য উপরে বিপদ পড়লে মানুষ কহে, এ তো তার কর্মর ফল, এই তাকে ভোগবাক পড়ব। এছি আজির মানুষের মানবিকতা। মানুষ বড় বড় ঘর সিনা বনাই দেছে, হলে তা হৃদয় দিনক দিন সংকীর্ণ হবার লাগিছে। এই মুহূর্তে মানবতা আমাকে পচারে, তো এত আগক বড়িলু, হলে হৃদয় কেতে আগক বড়িলা? তবে শ্রোতা বন্ধু, চলন্তু শুনিবা নাস্তিক কথাচিত্রর গোটে গীত, যা আমাকে বদলুথিবা সময় ও পরিবর্তিত হেউথিবা মানুষের কথা মনে পকায়। কণ্ঠ প্রদীপ, সঙ্গীত শ্রী রামচন্দ্র, গীত প্রদীপ।

আশা করুছি শ্রোতা বন্ধু, গীতটি নিশ্চয় আপনার ভালো লাগিব। শ্রোতা বন্ধু, আজির আধুনিক যুগরে মানুষ বৈজ্ঞানিক ভাবে আগক বড়িছে সত, কিন্তু ভাবাত্মক রূপে পছক যাচ্ছে। লোক মানে সবু দেখুছেন, শুণুছেন, হলে কিছু বুঝিপারু না। জাতি, ধর্ম, ভাষা, দেশ যদি কিছু যদি কিছু উপরে অছি, তাহা হেউছি মানবিকতা। সত কহিবি, মানবিকতা কোনসি ভারী শব্দ নুহে, এহা আরম্ভ হুয়ে ছোট ছোট কার্যরু। যেমিতিকি কিয়ে দুঃখরে থিলে আমি কহু কণ হেলা, যেতেবেলে কিয়ে হারি যায় আমি কহু চেষ্টা কর, মু অছি। এহা হেউছি মানবিকতা। এহা টঙ্কারে মিলেনি, এহা মনরু আসে। মানুষকু মানুষ ভাবে দেখিবা, এহা হি সবুঠারু বড় মানবিকতা। যদি জনে ব্যক্তি সৎ মার্গরে সৎ কর্মরে চালি থাকে, তার জীবনরে অনেক বাধাবিঘ্ন আসি থাকে সত, কিন্তু তার ডঙ্গা কেবে বি বুড়ি নথায়। তেবে শ্রোতা বন্ধু, চলন্তু শুনিবা আউ গোটিয়ে গীত, কথাচিত্র ধুল কা ফুল, কণ্ঠ মোহাম্মদ রফি, সঙ্গীত এন দত্ত, গীত সাহির।

শ্রোতা বন্ধু, মানব আর প্রকৃত মানবিকতা হল মানুষ পণিয়া। আজির সময়টা বহুত অজব হয়ে গলা। রাস্তায় কে অসহায় ভাবে পড়িলে লোকে সাহায্যর হাত বড়াইবা পূর্বর মোবাইল কাঢ়ি ভিডিও বনাতে। আমি ঘটনাকে রেকর্ড করু সিনা, তার যন্ত্রণাকে অনুভব করা ভুলে যাও। শ্রোতাবন্ধু, মানুষ হওয়া কেবল শরীরে নুহে, মানুষ হওয়া হৃদয়ের থাকে। আজ আমি আউথরে শিখবাক পড়ব যে ধর্ম পূর্বর মানবিকতা রাখবা, অভিমান পূর্বর ভাল পাইবা বাছবা, আহেরা পূর্বর হৃদয়ক পড়িবা।

আশা করুছি শ্রোতা বন্ধু, গীতাটি আপনার নিশ্চয় ভালো লাগিব। সমাজে নিজের অধিকার সাব্যস্ত করে স্বাধীন ভাবে বঞ্চবার অধিকার হচ্ছে মানবাধিকার। এই সমাজে খাই পি স্বচ্ছন্দরে ও স্বাধীন ভাবে বঞ্চি রহবা জনে মানুষের অধিকার রয়েছে। কথার অছি নর দেহে নারায়ণ, কিন্তু দুঃখর কথা মানুষ মানুষকে ঘৃণা করুছি। ছুঁয়া অছুঁয়া ভেদভাব এবে মধ্যে রয়েছে। গোটিয়ে জাতির লোক অন্য জাতির লোককে ঘৃণা করুছি। হেলে জাতি তো গোটিয়ে, তাহা হেলা মানুষ জাতি, পুনি ভেদভাব কোন? মনুষ্য জন্ম দুর্লভ, মনুষ্যর জীবন মূল্যবান, প্রত্যেক মানুষের অধিকার ও আত্মসম্মান অছি। প্রত্যেক মনুষ্যর রক্ত একা প্রকারর, তেবে জনে অন্য জনকু ঘৃণা দৃষ্টিরে দেখিবার কারণ কোন? মানুষ হি বর্তমান মানুষের শত্রু হয়ে উঠিছে। এসবকে দৃষ্টি রাখি মনুষ্য মনুষ্য মধ্যে সদ্ভাব সৃষ্টি, মনুষ্যর স্বাভিমান উপরে গুরুত্ব, প্রত্যেক মনুষ্যর অধিকার সম্পর্কে

এইথর শুনতু আগামীকাল প্রসারিত হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা আগামীকাল সকাল ছটা বাজি তিরিশ মিনিটে আজির ভাবনা উপস্থাপন সৌভাগ্য কুমার রথ সকাল ছটা বাজি সতচাশ মিনিটে সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ সকাল সাতটা বাজি দশ মিনিটে স্বাস্থ্য সূচনা এতে শুণবি হৃদঘাত বিষয় কিছু গুরুত্বপূর্ণ সূচনা এ সম্পর্কের কহবি ডাক্তার সঞ্জীব কুমার মিশ্র ইটিকিলি মিটিকিলি কার্যক্রম সাতটা বাজি তিরিশ মিনিটে টেনিস খেল ও তার নিয়ম এ সম্পর্কের কহবি পূর্ণানন্দ ষণ্ঢ সাতটা বাজি পঞ্চাবন মিনিটে সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী হলে ভিখারী চরণ বল আটটা বাজি তিরিশ মিনিটে বেতার ধারাবাহিক ফগু বাবুঙ্ক সংসারের পঞ্চম ভাগ শুনিপারি রচনা সরাংশু পট্টনায়ক প্রযোজনা মুরলীধর পণ্ডা সকাল আটটা বাজি পঁয়তাল্লিশ মিনিটে সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী হলে বিরাজলক্ষ্মী পণ্ডা এবং পুলিন রাউতরায় সকাল নটার হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোনিন কার্যক্রম হেলো অনুরোধ দিন এগারোটা বাজি পাঁচ মিনিটে সম্বলপুরী গীতর কার্যক্রম সঙ্গীতর লহর কণ্ঠশিল্পী হলে তুলারাম কলেজ কমল কুমারী বেহেরা এবং নরোত্তম সাহু দিন এগারোটা বাজি তিরিশ মিনিটে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা চরকা এবং দিন বারোটার বাতায়ন ওড়িয়া লঘু সঙ্গীত বারোটা বাজি তিরিশ মিনিটে ই আগামীকাল প্রসারিত হওয়ার কতটি কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী সম্বলপুর প্রচার করুচু বেতার ধারাবাহিক স্তুতি চিন্তামণি আজ এর একাদশ ভাগ শুণন্তু তথ্য এবং প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন সঙ্গীত প্রভুদত্ত প্রধান

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনায় আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।